শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউএল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের অর্থমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে গত সপ্তাহে জাপানি ইয়েন কিনতে তার মন্ত্রণালয় মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে নিউ ইয়র্কের লেনদেনে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্যে 5 ইয়েনের আকস্মিক লাভের পেছনে ছিল এই যৌথ হস্তক্ষেপ। এই পদক্ষেপের ফলে প্রায় 40 বছরের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি থাকা ইয়েন শক্তিশালী হয়ে 2.5 মাসের মধ্যে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি সোমবার যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপটি গত বছরের সেপ্টেম্বরে গৃহীত জাপান মার্কিন অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল। জাপানের অর্থ মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে উল্লেখ করে কাতায়ামা বলেন, ভবিষ্যতেও সমন্বিত হস্তক্ষেপ চালাতে আমরা দ্বিধা করব না। কাতায়ামা আরও বলেন যে ভবিষ্যতে হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় ডলার ঋণ নিতে জাপান তার কাছে থাকা মার্কিন বন্ড জামানত হিসেবে ব্যবহার করে ফেডারেল রিজার্ভের একটি সুবিধা গ্রহণের পরিকল্পনা করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলেছেন যে তার মন্ত্রণালয় ভবিষ্যতে আরও যৌথ হস্তক্ষেপে অংশ নিতে দ্বিধা করবে না। বেসেন জানান, ইয়েনের মারাত্মক অবমূল্যায়ন রোধে জাপানের নেয়া সিদ্ধান্তমূলক বাজার ও মুদ্রানীতি সংক্রান্ত পদক্ষেপগুলোকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জোরালো সমর্থন জানায়। 2011 সালের পর এটি ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মুদ্রা বাজার হস্তক্ষেপ। সে সময় জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্প ও সুনামির পর ইয়েনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেলে কর্তৃপক্ষ ইয়েন বিক্রি করে। তবে 1998 সালে জাপানে একাধিক ব্যাংক বিপর্যয়ের পর ইয়েনের মান ধরে রাখতে এটিই প্রথম যৌথ হস্তক্ষেপ। গত সপ্তাহে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠা জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোতো জেলায় সোমবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। কুমামোতো শহরে দুপুর 2:24 মিনিটে সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জাপান আবহাওয়া এজেন্সির তথ্য অনুযায়ী কুমামোতো জেলায় এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, যা 2013 সালের আগস্ট মাসে নথিভুক্ত করা হয়। আবহাওয়া সংস্থাটি হিটস্ট্রোক প্রতিরোধে সব ধরনের সম্ভাব্য সতর্কতা অবলম্বন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। এর মধ্যে রয়েছে দিনের বেলা পরিষ্কার পরিচ্ছন্নতার মতো বাইরের সব ধরনের কাজকর্ম এড়িয়ে চলা এবং ঠান্ডা জায়গায় অবস্থান করা। পাশাপাশি ভূমিকম্পের সক্রিয়তা বৃদ্ধির মধ্যে মঙ্গলবার পর্যন্ত জাপানি ভূকম্পন পরিমাপকে সর্বোচ্চ 7 মাত্রার তীব্রতার ভূমিকম্প হতে পারে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে সংস্থাটি। সোমবার সকাল 7:30 পর্যন্ত কুমামোতো কর্তৃপক্ষের তথ্য মতে ভূমিকম্পের পর থেকে এই জেলায় দুর্যোগজনিত কারণে 38 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 4,600টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 181টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জেলার 8,500 জনেরও বেশি বাসিন্দা জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পরও তেহরান কঠোর অবস্থান বজায় রেখেছে। ট্রাম্প দ্রুত হলে গত সপ্তাহান্তেই একটি বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে, তবে শর্ত সাপেক্ষে তিনি তা বাতিল করতে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে একটি চুক্তির রূপরেখা বা পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যে কোনো ধরনের হামলা স্থগিত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প লিখেছেন যে সেই অনুরোধের ভিত্তিতে তিনি দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্যকে মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবে উপস্থাপন করা হলেও ইরান একে একটি বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে দেখছে। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে ইরান অসতর্ক অবস্থায় আচমকা হামলার মুখে পড়বে না এবং নিষ্ক্রিয় থাকবে না। দেশটি তার সামরিক প্রস্তুতি বৃদ্ধি করবে এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে বলে প্রতিবেদনে জানানো হয়। ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর পূর্ব জলসীমায় একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে যে রবিবার বিকেল 4টে পর্যন্ত 5 জন নিহত এবং অপর 41 জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে পূর্ব জাভা প্রদেশের মাদুরা দ্বীপের অদূরে জাহাজটি চলাচলের সময় দিনের শুরুতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংস্থাটি জানায় আগুন লাগার সময় ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসারে 271 জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। জাপানে অন্যতম বিখ্যাত গ্রীষ্মকালীন উৎসবের সূচনায় দেশটির উত্তরাঞ্চলীয় শহর আওমুরির রাস্তায় জমকালো ভাসমান যানের এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে প্রতিবছর প্রায় 10 লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবটির প্রধান আকর্ষণ হল নেবুতা নামে পরিচিত বিশাল সব ভাসমান যান, যেগুলোতে ঐতিহাসিক যোদ্ধা, পৌরাণিক চরিত্রসহ বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়। রবিবার উৎসবের প্রথম দিনে সন্ধ্যে 7টায় 16টি ভাসমান যানের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

0: প্রতিটি ভাসমান যান ছিল প্রায় 5 মিটার উঁচু। ঢোল বাঁশির সুরের তালে তালে 3 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথ ধরে ভাসমান যানগুলো এগিয়ে চলে। এ সময় উৎসাহে নৃত্যশিল্পীদের একটি দল পুরো আবহকে আরও প্রাণবন্ত উৎসবমুখর করে তোলে। 40 বর্ষ এক দর্শনার্থী জানান, প্রথমবারের মতো এই উৎসব দেখতে পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চ বোধ করছেন। নেবুতা কারিগরদের বছরব্যাপী নিরলস পরিশ্রমে তৈরি এসব ভাসমান যানের পেছনে যে উৎসাহ উদ্দীপনা কাজ করেছে তা তিনি গভীরভাবে অনুভব করতে পেরেছেন বলে জানান। উৎসবটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। শেষ দিনে দর্শনার্থীরা একই সাথে বর্ণিল আতশবাজি এবং সমুদ্রে ভেসে চলা ভাসমান যানে শোভাযাত্রা উপভোগ করতে পারবেন।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।